লাকে আকাশবাণী দিভু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ফর আমিনিট ফকেপ চকসি রেডিও নাকার জুদুন কেদো আনার আদা ফান নীলি জ্যোতি হামসে পি কারডম নাংপা জেরসি পিনিয়া ট্রান্সমিশন ইংপুপন ইকলো পিনিকে পাই পাই নিফাই ক্রিনের ক্যাপ দুর্মিয়ার নি জাইমেকে বাংলাকে এফ এম বেনালং পেন মেগাহার্টস ফারোই সিরা তক বরা সের ক্যাপ লাপেন আকাশবাণী ডিফু স্টেশন অলং কাপাচেটাক আজাইমেকে দো আনসেটামে নাংলিটুম নিউজ অন এয়ার অ্যাপস অলং পেনতা আর্জুলং ইকজি পিনি কন্ট্রোল রুম অলং সায়ার পুকিদেঙাবাং আমেন লাকে টেকনিশিয়ান অন ডিউটি

0: লাপোয়ানা পর্ণাং লিটুম কাংডু কার্ডমালুন কে রটকা পার জুয়া যায় মে গাং ডেঙালং আসন আসন কাংডু কার্ডমালুন আর জুইগলং তাংলো লাকি আকাশবাণী দিফু আদুন্থু নেলি কাছিনিয়ালাম থে আজাই মে কাং ডেঙালং খরসিং ফাংচু পেন কাছিনিয়ালাম থে কেথান আর জুইক সেনা
1: কার্ডম নীলিমেন কায় খরসিং ফাংচু নীলিদাক ইংলংপো

0: New Delhi yesterday. During the meeting, the minister directed that strict compliance be ensured of the established exam protocols. He also directed that a complete overhaul of confidential operations architecture, secluded rooms, air-gapped systems, device deposit protocols be implemented on a war footing. The agency has been further directed to conduct a thorough audit of all examination processes and submit a report on corrective action taken. Indian Army Chief General Dhiraj Seth has been conferred the rank of Honorary General of the Nepal Army by President Ramchandra Pardel during an investiture ceremony at Sheetal Nivas in Kathmandu yesterday. Nepal and India continue a 1950 tradition of giving each other's army chiefs the honorary rank of general. In Keralam, direct exports and imports from Vizhinjam seaport will begin today. Chief Minister V.D. Satheesan will inaugurate the service at 10:45 a.m. Union Minister for Ports, Shipping and Waterways Sarbanand Sonowal will be the chief guest. Until now, Vizhinjam has functioned primarily as an international transshipment hub. The IMD has issued a red colour warning for very heavy rainfall to extremely heavy rainfall over Jharkhand today. The weather agency forecast heavy to very heavy rainfall over Bihar, Chhattisgarh, East Madhya Pradesh, Himachal Pradesh, Odisha and West Uttar Pradesh today. Iran's Islamic Revolutionary Guard Corps, IRGC, has rejected US President Donald Trump's claim that Washington has a back channel for talks with the Iranian force. IRGC spokesperson Hussein Mohebi described the claim as a delusion and said there is no dialogue between IRGC officials and the US. Mr. Mohebi also said Iran's diplomatic apparatus is not currently engaged in negotiations with Washington, citing what he called the US breach of its promises. Indian women's hockey team will face South Africa in the second Pool D match of the AFIH Women's World Cup 2026 in Amstelveen, Netherlands today. India began their campaign with a 2-2 draw against Olympic silver medalists China. And that is the end of this news bulletin.
1: লাকি আকাশবাণী দিফু জাইমেকে বাংলাকে এফ এম বেনালং পেন মেগাহার্টস ফারুজিরা তকবরা সিরকেপ লাপেন আকাশবাণী দিফু স্টেশন অলং কেরটকা পারজু কেদো আনাজা মেক্সেতা মেনাংলিটুম নিউজ অন এয়ার এপস অলং পেনতা আর্জুলং ইকজি আদুনথু জুটাঙাহার জি আজাইমেক আংডেং অলং আকাশবাণী দিফু স্টেশন অলং পেন কাপাচে ডাক পঞ্চেং থংনক বি আকায়া লামুয়া পুথাক চন্দ্র সিং ক্রু লাপেন লং সিং বি আতুমপেন কেথান আর্জুইক সেনা
2: আকায়া লামু কেচে থান আফান ডিফু রংসপিপেন কেওয়াং কার্বি কালচারেল সোসাইটি মেফুবারিমা কেহাই চন্দ্র সিং ক্রু লাপেন চিনথং আহাবার আর লুকেদু মুরা পেন কেওয়াং লুনবারিম লুনসেপু লং সিং বে নাংলিটুম আফান নেলিনিং আক্লং পেন কারদম নাংপাজিরিকলো
3: কারদম
4: কারদম
2: কারদম আনতে থংনকবি আকায়ালামু কেচেথান পাচেংপন ইগলোনা থংনকবি কুমালো কার্বি কালচারেল সোসাইটি মেফুবারিম আকেহাই নাংলি চন্দ্র সিং ক্রু নাংথানিখা
3: থংনকবি কে আহক আহাক বাংকে থং তেরন লাংনিয়া সর বুসিপু কাছিনী দু নাটেং বাংকে থং ইনুত আনকবি আলং পোমেন বংকে তেরন সর কিছু পুয়া তেং পুলুতে অন তেরন আপায় আমি আপায়ামেন কারি ক্রুপি পেন আলং আমহাঙ্গে থেকে বংকে বি চাকরি আদু ক্রু আরং সে আমহাঙ্গে থেকে কুসি চিনি দু
2: লাপসপু থাক লুনবারিম দুই
4: দুতে মা
2: নাংলি লুনিখা
4: লাসো মানে রং রুকি জয় হুত হাম বিগে পাথু দু না লুন লুন দু আদা লাসে আলাংলি রং মেন নাম রং মেন এর পু নন তাহা দাক ছেন থং আলং সে দুলো ফুলক ক্রু তুম বাঙ্গে লাকে লাকারি ক্রু আখ্যাই বিনং সে দুইগল লাসে হেলা দাক রং রুকি জয়দু হুত আলুন কে এলাপু হেল কাং

0: দুঞ্জি রামু নাংলা খা আর নিনে কাবাই নু পাক দেং দেত সি এংলক তুপ এংলক নি নিয়া কং ছি পি ক্লাং দুঞ্জি পু আমার সেলা থং দুঞ্জইল
1: কে থং নং বে দা চিন থং লংরি পেন হ জান্তা পু দাম জুলিব দে
2: দাম জুই পাক আফিসি দাম লহে আলা রিচো জান্তা রিচো ফন তুম রিপোর্ট চিপি দাম মতে চাকরি চাকর তো পিনিয়া পান্তা পড়ে গেছে আনা আনা দিন গেলি কার বিয়ে তুমি নো বিনা ক্লাং টাংল দিতুমানো পাকা নাম থিলাব দিতুম তো নেরে হুসি গেছে থুলো সে হালস আর থং নক বে ফান থং নক বে বুঝাই তুমি চিনে লাগে গে হাস কার বিয়ে নক বে ফান আজ আর বিদি বেনামে লাফান নেপ নাং নাং পোজাল মাসে জানতারি চো বাংটা আজালে পুনন আহুরি সে বাংকে কার বিয়ে তুম তা খেরাব তো ককে আমার সালে তা নিঙ্গা চিরুই দো বোমাকে চকসিদে যে হ্যাং ফা দে না বোমা সে জানতারি চো বাং বিরতা নাম পা লইল পু কার বিয়া তোমা পিনপু মার তোমা ফান যে না তুমালং ইন্দু কাংটাং কাং সামুনি দো পু সে আনি সি তো ওরা ফান্ত ওরা সয় হুট দি তোমার চাকরি চাকর মানে সাপ সব চিকুর মার চ্যাট লাসে পেবাং থাক নি চিনকি চি থানলাং বোমা সে পু লা পিনপু মার তোমা ইহিন বাংকে জানতারি চো বানাকা ফেরেল প্যান ইহিনে বাংকে কেচার বুবি দেয় যে ফান্তা কামা থালো হ্যাঁ আমার সে থা পিনখারলো নাং আর যা সে বাংরি চোর পুমছে না।

0: rong tong, ai kang tangiru tong pa tong, kun dua reng pi man chong no kang kui karata chak tom. Bang parok pen ang di ang don pathe kela ni rong tong si parok anok be tu pong punon talundo. Anda si cuma ngatung kela bang kaya hok lo posisi cuma ngatung tanun ta pulo la kaya ni tung segi toy bek lo. Anda sa nok be tu dam pera hut sia kaprek nok be kala anok be ke tepan tu pi peta nok be su tum dulang lo sulang kar plung dun si tong apan ka keng nang tu dun lut sedak jontia pur anangile ke thong ka wi ik det lo se ki thi se ne tum se ala la ke thong lo puka chini mo pe na lang than son se la so long sera pili du ko ana ma se la thong ke ne tum se ar hi ye ar ye ye pu se thong pan kar hi kar ye pu se tu mang tum ta nu puar ni ta che tha
1: phang siang ang deng ki la si khang ton ing lo pin
2: lapwana ponang litum jutang har chi achai me kang deng along akashwani difu station along pen ka pa chatak ponching thong nok bia kai la mo puthak chandra singh gro la pen long singh bia tum pen ke than arjuik long tang lo adun tu rong bong kathar pen hacha kana puthak lam ju ke than arjuik sunang
3: খাইলে আসন আসন আলুনাকান দোকক আসন ইলি কার্বিয়া তুমতা নিংকান আসেক আংদেং আংহয় আলুনাকান হাকু পেনথাদু লা হাচা কান্তা এসন কার্বিয়া তুম আনিং আরং কাচিপি আলুনাকান পুলে পুদাম কক সিতামে মন্থি দাম এলোতে হে হো হা এ হা পু পেনসি হাচা কানালাম থেকে প্লাং পুদামে মে আথেমা হে পুকে কে হাং হো পুকে কিপি হা পুকে কারজুমাতে পাতার এ পুকে কে ক্রয় লাসন লক্সি হাচাকে কান আহুত লুনসে আলুন আংথুন তিন আলং সিতা কে কান আতুম কে হাং কে পি কারজু কে ক্রয় পাদুপনসি কেদু লাহাই পেনসি কে কান কিলুন আতুম আনিং চেপারং জি লাপেন কেলাং দুন আতুমা ফান আন্তা আনিং আরং কিপি পঞ্জি আমাতসি আফি আনকে হাচা কান পুকলো হাজারলে পুদাম সিতা হাচা কান আরঙা জে কে নন হেটসি কাতিয়ার বং বং থুকে কালি হাকো কে দামতাং ফারুসুরি আনিং কান পেনসি লাবাং সো হাচা কান আরন নাংকিবি লাভেন লাবাং সো হাচা কান আরন কাপা দো চেং আতুমকে হার বিমাং সারপো ফু কাসেন লাভেন বুড়া কাথার পো আতুম আমেনসি জংদাম নাংজি আলাং লিতুম বাংকে থমসি হাকো পীর্থে কাং দুক আহুত পেন লাবাং সো হাচা কে কান আরন কি বিতে কাং পুসি পুনাংজি সিতা লা আলাং লিতুম বাংকে থমাং বং কোমাত আকায়া বাংসি আফ্রাংসিলোনে লা সো আলামসি কি পুদাম সুংক্রুং বন সিতা রু কাসেন আদিনসি হাচা কান কাপাং চেং পুলে পুদাম কক সিতা চক জীবন আথেমা রু কাসেন আকায় আহুত কপলি পেন কলং আরয় পালাং হেসি রং সেংলো আতন কে অং লাং দুনি দু থম কিম থিপসি দোলো ও সোমার রিসো এজাং ও ওয়ে চেংদন চেংদন আফার আফার কে ক্লেম কে দাম নিং আরং আজে পেনসি দো আহুত থাক আহুত ইংলং আরিত সাই

0: tiki ajir chi hui dung si
1: dolo
0: karbi atum ke sok sang ke longji abhan si akele ke claim kapasi athema an ke chopen si karbi atum ke hako pen non pu an ta kereng i phu ka sen a hota rong si thur pak pen tiki dun ing hoi dun lo sok ta long pik pik si dolo sok silo pamlo jimtim along pangsom phlong phlang si dolo labang so a so kaha rong hempon nangi hako adin ke sok hem ke pon pelu pen si pamantung po kang hor pon si ke pon la si la iru mate phu kasen akaya hut jimtim pen ha hem an sok ke pon alon ki pi aron ki bi riso mimso sar pi sar phu chejengron lapen cheng burup thippon kong pen sok tilup kibupon kang horpon inglong atuar so lokpon bong kedam kewang angri isi arong ki pipon lapen sok roi tang der lote ajo kelak chepa hamrom rom cho arong junarong kachipi apor ahutsi hachakan kapadu labang so hachakan ahutke inut lunse doji লুনসে হং চেলন আলং তার কং লিম্পা মে আথাক তর লুনসি লুন কিলুন হিরজেং আসন দুপু লুন আং দি মাতে লুনসে আলুন আংথুন তিন কে কান আচর আচর রিসোমার সারমার আংল কাতুমতা এ হা হা পু কান দুন বম্পো লাসন সি নিং চে পারং পেন কান বম্পো লাপেন কেলাং দুন আতুম আফান আনতা আনিং পারংপো কে কান আতুম হেম আরলো পেন হেমারি পি আবাং নাংকি পি নাংকাপা চন্দুন ইংতি লাংপং মান্থু লাংপং বিরিক আথং নিম্পু লাংপং তিনতো লাংপং লুমফ্লাক লুমহর কে কান আতুম কান কান পেন ওয়ান বমসি লুনসে আংনু কারদম কারদি পেন নাং বিপো পুয়ানাত লুনসে তা লুন বম্পো হং চেতাই ইং নিফ্রং রং ইসি আমনে তা লা লুন কান কেলাং কার্জু আনিঙা রং চিপি দুনপো হান আন কিতুন কেদাং আতুমতা ক্লেম ফ্রোফ্রা আসন দোপন বম্পো লাপেন হেম আর লোপেন কেওয়ান আহরমু আনতা আফি কে কান আতুম কে কান কে কান পেন হেমারি পি আফান আকো ভয় পি দাম থুপো লাসন সি লুনসে আবাং তা লক্ষ্মী কে প্লাং আলুন হাই হই আলুন লুন পো পু লুন কান জুট এতলো তে সারলার কিবি কে থে রিসো এজাং কাচেতং কাদো কাবে পেন কিসিক আসন নিং আরং আজে পেন চৌপ জুনপ আনপারকে চেকাক ফুন কেদারকে প্রাপকে হা আহেম তুন আলিংলো আহেম পেনকে কাচেকাক প্রাপ জিনতা দুপো মাতে পাদের ও তা দুপো লাসি লুন আলংতা কিলুন পুহেলো পিনিং বে হেম্পি সকচন নিংবে হাচা পাদের জন হিংচং বো সকতালি রং হাকো আহুত হাচা কানকে কাম আং দেং কেথম আদিম আরন কি বিদু লা কেথম আকামকে লাপু হেলো সক চিলি কেনং আহুত মাতে হরলিন কি জুন পু আরন কি বি আহুত হিনি হেন উপ কে এন মাতে হেন উপ আহি কি বি আহুত লাপেন কেথম সক কে রয় মাতে সক কিরিম কি বি কাপা জুদ আহুত লা সন থম আকাম আং দেং ক্লেম তাংলো পুলোতে নিং আরং আজে পেন আজো হাচা কানফিত আরন কিবি হাকো পেন দু সক চিলি কে নংপা জুত মতে হরলিন কি জুন আহুত আরং কাচিপি হাচা কে কানকে হাকো আহুত কাথার পোসি আরন কিবি তেকাং চিং লাবাং সো হাচা কানকে পিনিং বতর বোকান মেসেন নাংজি ক্লেম মে নাংজি দাম মে নাংজি পু আরনামা ফান কি কুর দাম আ হাচা কান পুলে পুদাম ককসেতা মে আথেমা লুন আলংতা পুহেলো রামনং পুৎসারি পাপ্লেং ইরু কাথার পিনচং চেং হরলিন হরলাং থে জুন চেং ক্লিমসো নাং চিচো আতেং ইরু কাথার ইজাং নেম ওয়ানন জিরজারপো নাং দেং হাচাকা নন নাংপাং চেং লাপেনকে হাকো আহুত হেন উপ কে এন মাতে হেন উপ আহি কি বিতা হাচা কান আরন কি বিদু লাসো আরন কিবি চেঙা বাংকে হার বিমাং সার পো হেলো লাসি রিসো এজাং আতুম ইংলং পেন হাবিত পেন হেন উপ ওয়ান এটলো পুলোতে

লাপুয়ান আপনার লিতুম লুন চেটু আলুন কে রটকা পার জুয়া যায় মেগাং দেঙ্গল আসন আসন লুন চেটু আলুন আর জুই লং টাংল নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই নিয়ার ক্যাপ প্লেংজি ডক ডকল লাসিনাং লিতুম দেলহি পেন কাপা চেটাক হিন্দি আলাম পেন সামাচার প্রভা পরফাই নিয়ার ক্যাপ মিনিট ক্রিপ হ পর ইংলিশ আলাম পেন মর্নিং নিউজ আর্জিলং ইকপু

লাকে আকাশবাণী দিফু জাইমেকে বাংলাকে এফ এম বেনা লংপেন মেগাহার্টস ফারোই সিরা তক বরাসের ক্যাব লাপেন আকাশবাণী দিফু স্টেশন লংপেন কেরট কাপার জুকে দু আনা জাইমেক সাতা মিনাং লিটুম নিউজ অর এর এপস লংপেনটা আর জুলং ইকজি আদুন্থু লিরমি আলুন কেরট কাপার জু আজাইমেক আংদেং আলং আপ্রাংসি পখিলা লেখি পিপেন কিলুন আলুন আর জু ইকসেনাং আলুন আলাম থে চিতং নাং ওভে আহিথি আলং লবাংসু আলুন আলং লুন সেপি পখিলা লেখিপি কি পুদামকে কাংহন কে আ ওভে মতে আর তাভে হাচম পেনলে লেখা নাং টক দুনলোতে এতে হাং পাপ্রায়ুন এ বাং বোটেক বসো সারু মাইনু নিংকে কাংহন চেচাপ এ কাংহন পোয়া হরমুকে পীরথিয়া থাক নাহকতা নামাথায়াবে আথেলাকে আনাম সোদাক লাপেন আহক আকাঙ্কে পাপ্রায়ুন এ বেরুন এ লাসি ইতুমতা ওভে হিথিয়ালং চিতংরা কাংহন আলাম নিংর লো আলাম চিঠান সেনাং পুসি নিং কেডক আবাং ফুয়াফান লুন পেন কাছুপা কাছুপাছা দাম

লাপুয়া নাপুয়ার লিতুম লিরমিয়ালুন কে রটকাপার জুয়া জায়মেক আং দেঙালং আসন আসন নিরমিয়ালুন আর জুইক লং তাংলো নং স্টুডিও ঘুরিয়া পর পরফাই সের কেপ লিংজি ডক ডকল লাসিনাং লিতুম গুয়াহাটি পেন কাপাচে টাক আসামিজালাম পেন পুয়ার আঞ্চলিক বাতরি আর্জুলং ইকপো

0: জিলাৰে
1: লাকি আকাশবাণী দীপু আদুন্থু হিন্দি লামার জানালুন কে রটকাপার জুয়া জয় মেকাং ডেঙলং আপ্রাংসি মহবতে লামার জানালং পেন উদ্ধব মনোহর শেট্টি ঈশান শ্বেতা পণ্ডিত তুমপেন কেলুনালুন আর জুইক সুনাং আলুনালাম থে চলতে চলতে

আদুন থু তালাশ লামার জানা লং পেন আনুরাধা শ্রীরাম লাপেন উদিত নারায়ণ পেন কিলুনালুন আর্জুইক সিনাং আলুনালাম থে ভংরা পালে।

0: লাপোহানা পড়াং লিতুম ইংলিশ আলুনকে রট কাপার জুয়া চাইমে গান্দেং আলং আসন আসন ইংলিশ আলুন আর জুই লং তাংলং লাকে আকাশবাণী দিফু আদুন্ঠু লাম জুড়া যায় মেকাং দেঙালং হেলভেলিন টিমুং পিপেন লামজুর কেথান আর জুইক সেনাং
1: তোবার পিয়ালং কেদাম গেবাং কাচিরে তোবার পিয়ালং কেদাম কিদো হেমকংলং কেবেগ হাই হুইলাকে কাচিরে পিক পেনসি কিক্লেম নাংজি আসাই কেদাম গেবাং কেং পেনন হেমকংলং পেনন সেটা কাচিরে কিনাং সট কুপিমা তোবার কেদাম গেবাং লাকে আরন কি ক্রয় চট লাপু গালিসি রাত মাতে মুনি দফান আপ্রাণ গাপি জক মাতে আপ্রাণ কিরাই আসাই আসন চিপ্লাং দেন লাসি তোবার পিয়ালং কিদো কিদাম আতুম আন কে কাচিরে পেন কিদো কিদাম কিনাং সট বিনং মুনি দাতুম আর্নিবাং পেন রাপ সাই প্রেকজাম প্রেকজাম দু আপদ সি তোবার পিয়ালং কাছি হালাত কিদাম কিবাং আফাই সিতামে কাইকি তাচি মিটমে লাপেন দোপি খাং যাং লাসন থাক থাক সি মুনি দাতুম কিদো কি থাক কাংলু মাদিমকে তোবার পিয়ালং কাছি হালাত আফাই সিতামে কাইকি তাচি মিটমে সাই কাছি ক্লেম কিদাম পেন্ডাং লোক উসুমারা তুমলু কাচারলি আহেম কিদাম কিথন কিবাং চুকামারা তুম সাই হেম কাছি দাম লাপেন কাপ্রেক কাপ্রেক আসাই কি ক্লেম আতুম হাই হুই পেন্ডাং লক সুরি সুরিয়া মুনি দাতুম আর নিবাং তা তোবার কাছি হালাত আর মুচি মিটমে সন থাক থাক সি আর নিবাং তা মুনি দাতুম নিং কাছি থে পেনসি মিথাং আহেম পেন বারলো লাপেন কি বারলো তে হেম নাং চিলে থুবেক জি পুয়ানিং গে থে পেনসি আনুতিন সেতামে হেম পেন বার রিনতি লাসো আনিং কাচি থে আতেং সি কি অংদুং আতুমকে কাচি লে নাং জি আতেং পেন হেম চিলে লো লাপেন কাচিং হন লাপেন হেম তুন লং চিতং লং বমলো বন তা লাসো আবাহা মাতে আকোপাই কাদুকভে আতুম আংবং পেন ইনুত বাংহিনী আতুমকে মেমে দেত তিতিয়াজক হেম কাছি লে লে দেট আতুম সেটামে দুকক তিতিল লাকে কপিয়া পড়ল লাকে তোবার পিয়ালং হেম কংলং পেন কাছিং কয় আজক আপ্রাণ দাম নাং জুই দিতি আজয়নে হেম কংলং মাতে গাড়ি মটর পেন কাছিং কয় আজক মুনির আপ্রাণ কি দাম আফাই দু পিখাং জাংল পিনাং আনাতুমকে আমি থাং কি চক চে পেন আজক সি আপ্রাণ দাম নাংল বনতা পিনাং আনাতুমকে আমি থাং কি চক চে আবে পিন সেতামে কুমাতনে আবাং ফু মাতে কুমাতনে আবাং ফি কি চক চে কপাং ক্রে আজক আপ্রাণ কি দাম নাং মাতে আদাই কাবে পিন আতুম সেতামে আপ্রাণ দাম নাং কক লাসন আফাই দুপিক খাং জাংল এজাহা কাতুমকে আপ্রাণ লে দাম দে দেট সেতামে মাতে আপ্রাণ দাম ফিট কালি পুবই ফিট সেতামে আরেং আহু গিসো আহির ইং তাং রাক লাপু সেতামে দো লাসো আজক হেমতুন দনরাপ সেতামে কিসুং মেক্রি মেকলাং কে ফোনাং আফাই ইলি লাখা দাম পুলোতে নিং অয় মেমে লাসোয়াকানা হককে হেমতুন আফান

0: বা আবার সাই কি মেতা নীলিতা চো এন্দু নাম
1: বাঙিক নই লাদাখ আকাশবাণী দিপুয়ালং।
2: কিনং সৎকা পাচিনিয়ালামজির আর্জুইকা মিয়াকায়া হুদ রেংদক রৈ নি পেন কি দোলংজি আফান নন পেন আসাপ আসাপ দিহিন কাবির তি ইবেচিং হয়নংজি দিহিন কাপে দাম কাছের এ থেক তুমি বিরটি থেক চটজি লাপেন কাবিরটি পেনসি কাছিং থুরা তোবার ডুন উঞ্জি আহক লাপেন নিং কাছে ঠেক লং আবেঙা লংসি দিহিন বিরটি দাম নাংজি কাবিরটি পেন হেলো আতিরি কে মানজি লাপেন আতিরি পেন হেনলো মেথাং লাপেন দেট কাছিং থুর ইজি আদুন্থু আসামিস লামার জানা লুনকে রটকাপার জুয়া যায় মেক আং ডেঙালং আপ্রাংসি উষা মঙ্গেশকর পেন কিলুনালুন আর্জুইক সেনাং আলুনালাম থে গুপুতে গুপুতে

আদুন্থু বারুদ লামার জানালং পেন মহালক্ষ্মী আইয়ার পেন কিলুনালুন আর্জুক সিনং আলুনালাম থে হেপা হেরে।

আদুন্ধু অগ্নি সাক্ষী লামার জানা লং পেন জুবিন গার্ক পেন কিলুনালুন আর্জুইক সিনাং আনুন আলাম থে কারোবার চকুয়ে।

আদুন্তু এহেতুক লামার জানালং পেন জুবিন গার্ক পেন কিলুন আলুন আর জুইক সিনা আলুন আলাম থে লাহে লাহে।

আদুনথুটা এহেতুক লামার জানালং পেন পম্পি গগৈ পেন কিলুনালুন আর্জুইক সিনাং আলুনালাম থে মেঘার জলঙা।

আদুন্থু আধিনায়ক লামার জানালং পেন জুবিন গার্গ লাপেন আনিন্দিতা পল পেন কিলোনালুন আর জুইক সেনাং আলোনালাম থে পোসওয়া বলিছে।

0: লাপোয়ানা পোর্ণাং লিতুম আসামিস লামার জানালুন কে রটকাপার জুয়া জাইমেক আং ডেঙালং আসন আসন আসামিস লামার জানালুন আর জুইকলং তাংল লাকে আকাশবাণী দীপু
1: হয়ে গল ব্যবস্থা
2: কি হর
1: গুড্ডির ফিজর
2: চাওসুন 20,000 টকার লোন ততালিকে জানানে কোনে দিছে সুদ বা কিমান লোন নিয়ন্ত্রিত সংস্থার পরাহে লব লাগে ধার হিমান প্রয়োজন যিমান তাকু সাই সিটি হয়ে গল ব্যবস্থা দরমহা এডভান্সত দিছু
3: আরবিআই কয়
1: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসায় রাখে

0: লাকে আকাশবাণী দীপু আদুন্থু রোজিনা রংহাং পিপেন আনিংার লোয়ালাম থেকে থান আর্জুইক সেনাং
1: কারডম নীলিমেন কে রাজিনা রংহাং পি লাপেন নীলি কিক্লেম কে লাকে নমাত কে হিথিয়া লং চুজর চলাং আলং মিয়ানমার কে আলং পিনাঙান নিংকান দুলো নীলি কিক্লেম কে পিনেঙান কে নিংকান কেপ আং প্লেংলো থাং দানি তুমকে ইক্লেম আবার সাইবে নীলিকে লাচু জ্বর চলাং পেনসি নীলিকে হেম লং কাছি পোসাইল উসুমার নীলি সুমারকে বা থমদো পিনসু সুমার আংসে তাছি চিহক পিগল নীলি হাই দোয়ান সামে নীলি নাট পেন মা কিক্লেম পুলোতাং তে নীলি না হক পেন তাকালি হিথি কিছু জ্বর নীলিকে হানে চুজ্বর লাপেন টেকুবে লাপেন বিথি কিছু জ্বর পেনসি নীলি লাহাই হেমরির কাছেলা না নাই লাসো পাশে ইতুম কাদো কবি সামে ইনুদ হেমারি পি পুলোতাং তে এ নন কি কাছিং থু রকাই পুলোতাং তে ইতুম সোহারলো তুমকে ইতুম উন আন পেন ভাই কাম চুয়র চুলাং লাপেন উন আন পেন ইতুম হেম লং চেরাব চেতু দুনতে ইতুম মিসেন জি পুসিনি রাধা ফানস্তমে নীলি পাচিনি ল লাসি সোয়ার লো তুমকে মিথাং হেম রি কচেলাং নাং জি ইসুমার কচেলাং নাং জি লাই আন তাকে নাং স চুরু ল কার্ড
0: আদুন্থু সোয়ার লো আছে আং টং আজাই মেকাং দেং আলং জর্লিন তারো পি লাপেন হুন মিল রূপ মিলি ইংটি পিয়াং পং কিটুনকে ডাঙা ফুটাক চিহু চিপুত আর্জুদুনিক সেনাং
2: কাদুকাবি রেডিও কার জোয়ারাটা ফান্তামি নীলিহীন পেন সুরি সুরিয়া কার্ডম পাজিরিগল পিনি নীলি তুম লাডাক চিহু চিপুরা যায় মেঘালং কাচো ফাপন আলাং লিয়ামেন সামি জর্লিন তারোপি আলাং লি ইনুট সোয়ার লোয়াং বং পেন কিতুন কেডাং কেথেক নাই আবাং ফিল লাপেনতে আলাং লি সিতামে ভারত আংকাং পিয়ালং নং নাম চেথাংক্লং মাস্টার শেফ ইন্ডিয়া লং সিতামে চেপাতে দুন আবাং ফিল লাসিয়া প্রাংসি নীলিতুম আলাং লিয়া ফান আকাশবাণী হিন পেন নিংকাং সামা কারডম পাজিরিগল কারডম
3: কারডম আপ্রাংসি কে চোর নীলি ফান লাপুসন আজাই মেঘলং কে ফাপন পাত
2: তাই আপ্রাংসি নাংলি কাদুকাবে রেডিও কার জোটারা ফান নাংলি রং লাপেনতে নাংলি ক্লেমবম আসায় পুথাক চিথান পন ইজিমা
3: নীলিমেন কে জর্লিন তারোপি লাপেন নীলি হেম কে ওলং কমাজি লাপেন নীলি ফান পেনাং আনাতুম কে লিন এন গ্রিন স্পমেন পেনসি নাং চিনি বাংদো নীলি স্কুলিং কে লাল ওলং কমাজি পেন ল হিলস একাডেমি হাদাকসি কেপ আংদেং কে চেপা উন্দন ল লাপেন দেট কে দিফু গভর্নমেন্ট কলেজ লংসি এইচ এস আংদেং মা চেপা উন্দন ল লাপেন দেট কে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি হেদি গুহাটি লংসি পিউস প কলেজ লংসি হাদাকসি চেপা তাংদন ল
2: জরোপার ল তং তে লানাংলি কমেন্টু নিংকান পেনসি কিতুন কে ডাং আহিন কে পাংচেং পঞ্চেং
3: লা নীলি কিতুন কে ডাং পোকে প্রফেশনাল পুপেন কে কালিমাতি দি লাসে নীলি কে হেম বেন্তা আক্লেংসি আক্লেংসি পোলো তং তে এবং তং হয় হেম লাপু দো মাতি দি রং পোলো তং তে হে লাপু দো বম ল লাপেন কে নীলি লং লাদাক পেন সে টেলেন্ট মাঙ্গে ওয়াং বম ল হে লাপেন দেট নীলি লা ফিজিওথেরাপি গুহাটি লং চার্লি তং দেট পেন আখেলো নীলি সাইচং দা দাম ল হাদা ক্লিনিক লং হেদি নিংকান হিনি কি থমা

নন স্টুডিও ঘুরিয়া পর পরফাইখ্রি সিরা মিনি থমকে প্লেংচি ডক ডকল লাসিনাং লিতুম নন পেন মুম্বাই পেন কাপাচেতাক বিবিধ ভাটিয়া চাইমেক আর্জুলং ইকবো।

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বিরটার জেগ থাকে থানাবাং নিলি বন্তি টিমপি স্টেট কাছারি আসাই আনসোসে কাপে চাটপনা ফানকে বাং জিফ্রি নিফাই হিনিয়ারি বেন সরকার আতুম প্রজেক্ট সদভবনা কপাংছেং পনালাম পাচে থাং পনলু চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি বিরটা পাংডা আমে এলং লসালাম দে পাচে থাং পনসি কানিং জে ই গভর্নেন্স জক পেন সরকারি হামফ্রাং মালম নিংকান নিংকান পেন কে দুহুব আফাইল ফ্রাম জিন পেন কাপিজন পনা ফানসি সরকার লাবুসনা কেং কাম দেংলো চিফ মিনিস্টার কাপাচে তাক পনা তেং নো নামার কাপড়ে কাপড়ে সরকারি হামফাং ডাইরেক্টরেট লাপেন ডিপুটি কমিশনার আসাই হেমালং ফাইলা কেথম সুসে আফাইল বিহুবলো সুরিহিনী রায় গয়রাইসি আনিংকান সরকার আহিন পেন লাহাই কি বিহুব আফাইল কাপিচন পঞ্জি আফান বর ইপন লোবন্তা লু আকট কে দেং পনা হিন কাদুরে গিদু কক জকসি বাংসু হাসাই চুন পন পেডাত লো পুটা আলাংলে ডক্টর শর্মা পাচিনিল প্রজেক্ট সদভাবনা আজক পেন ই ফাইল আসাই পেন আপাকতি নাফাই লাংচারি পন পু পামি পু পুটা আলাংলি নিংজে স্টেট গভর্নমেন্ট পেন প্রি নিফাই হিনি আর্নি পেন কাপিদু পঞ্জি প্রজেক্ট সদভাবনা অভিযান আলং আকিমি আফাইল আসাই ক্লেম্পু প্রজেক্ট সদভাবনা আংকাং আলং ইনুল কংচুন আফান হামফাং কেপ আর পুপেক পনপো আর জি কেডিং ও পেন কে বিপন আকেসুং আলাম থে কাছিনি পঞ্জি আফান ইসি পোর্টেল ইংপু পনপো পুটা আলাংলি চিফ মিনিস্টার পাচাতাক পনলো লাসানসি স্টেট গভর্নমেন্ট পেন রিসো এজাং আতুম কেলাং কালানা আফান ইসি কাপ্রেক হামফা

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু কার্বিং ডেং আলং নীলি বন্তি তিমুং পি কান্দগভে ফান্দা কার্ডম বাজির সি কার্বিং ডেং বধ ডাং বন্ধুল পিনিকে পাইপাই নিফাই ক্রিনের কেম দুর্মি আর্নি কার্বিং ডেং কেবাং মিডিয়াম ভিপেন মিটার ফারুপ লিরা

লাগে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু আদুন্থক ডেং দাম দিয়া প্রাং পেনাপ কার বিং ডেং অলঙ্ক পিপিসি কিরো কেপার জুপনিক জিমা চেঠানিক জানা পেনাপ কে পাই পাই নি ফাই ক্রিসির কেপ থেলাং আনি কার বিং ডেং অলং প্রাং সি বিটার জিগ লং প আদুন্থু সারলাম থে পেনাপ কে থেলাং আনি আপদ সি কার বিং ডেং অলং ভরেং বিরটা লাপেন লু নাং ডেং অলং আং ডেং চারি বাং ডেং কে হাং আলুঞ্জির অলং পেন আসনসন আলুঞ্জির আর জিগ লং প নন পুথত আদুন্থু লুঞ্জির আং ডেং অলং দামিক সানাং পিনি কে লুনসে পি শশিকলা হানসে পি আলুঞ্জির কেপাচেতাক পঞ্চেং আলুঞ্জির আর্জিক সানা পিনিয়া প্রাংসি আলুঞ্জির আমেন লাকে মনিত মনিত তোতাংটি শশিকলা হানসে পি কিলুন আলুঞ্জির কেপাচেতাক পঞ্চেং আর্জিক সানা

শশীকলা হানসে পি গেলু নালুঞ্জির মনিট মনিট আফানলে পুকিয়াপিনি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেপেন কে পাচাতাক পঞ্চেং আংডেং আর্জুলং তাংলু বাংসো আলুঞ্জির কেতক কে কালিতাং ডক্টর ভূপেন হাজরিকা লাপেন কার্বি আলামলা আরবেন কেলার পনলাকে কেহাই বি লাপেন প্রফেসর রংবং তেরাং পুথত আদন্থু শশীকলা হানসে পি গেলু নালুঞ্জির পিনি কেপাচাতাক পঞ্চিং আর জেক সেনা আলুনালাম থে নিপে নেহারচি বাংসু আলুঞ্জির কেতক বাং ডক্টর ভূপেন হাজরিকা লাপেন কার্বি আলামলার পেন কেহাইবি ততাংটি আর জেক সেনা নিপে নেহারচি

0: লাপানাপর সচিকলা হানসেপি কিলুনালুঞ্জির পিনি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কাবিং দেবেন কে পাচে তাক পঞ্চেং আর জলং তাংলো লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং দেন কে বাং মিডিয়াম ওয়েভ প্যান মিটার ফারু প্লিরা ক্রেই সিরা তবরা ফ কিলো হার্স প্যান ফারু টক্সেলাইন করা সির ক্যাব লাপেন মেগা হার্স প্যান লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হানলো পুথন আদুন্ধু আলুঞ্জি রাজুজিয়া প্রাং পিনি জিহুচিপুত আংদেং আলং প্যান তালিনা বিপি লাপেন রুহিলা রং বিপি আংবং জিহুচিপুত আলামজির আর্জেক সেনা জিহুচিপুত আথিপি কে কিফির কেথাক লাপেন কেরয় কিবু মাতে এমব্রয়ডারি তোতাংটি জিহুচিপুত আলামজির আর্জেক সেনা
1: পিনি লি তুমলং কাটিং লাপেন এম্বয়ডারি কে থেকসের নংনাম কচে থাংক্লং আবাং পি সাংপি তালিন বিপি পেন চিংকি চেথান পঞ্জি লাসো আপ্রাং আপ্রাং সাংপি তালিন বিপি আফান কার্ডম পি পেজের লো কার্ডম
2: কার্ডম
1: নাংলি কাটিং লাপেন এম্বয়ডারি কে চার্লি কো নাট লোকে চার্লি লাপেন কো আন আর্টা হলো নাংলি কে চার্লি দো
2: নিলি বিহেক আকু পেন্তা নিলি নিং হাং পিক আথেমা নিলি পাই বিহেক পেন্তা নিলি তুমা কে রয় চয় লক সিনাং আপাচিং চয় নিলি পাই কে কে রয় চট লাপুয়ালি কে থাক আনা থুতা থেক পিক পেন আপদ লা পে কে রয় লা জুং জুং পে কে রয় মানে কে থাক প্লেন আপে লা হাই আপে আরি পুতে নিতুম ফান লা ফ্রক লা হাই হাই মানে নাং রয় পিপ নিলি তু মানে নিংহাং পিক পিক কাচিং থাং ইয়া ফাং কাচিং চয় ফা নিংহাং ওই নিং রং পিক পিক মানে পাই সি কে থাক আপে লা পেন এ নাং কে রয় তা নাং কে রয় পিক লা সি নেতা মুথি লোতে লা সোন আপে আরি এ থাক দুন থেক রয় দুন থেক তে পুপ চে হক দুন ও সি নিংহাং ও নিংকান ক্রেপ হপে নিলি নন আন নিংকান ফ্লিকেপ আন নিলি কে রয় ইং তন তে
1: নাংলি কুকুপি আবাং নাংলি কে রয় কি ওং নাই নাই কে
2: নিলি আলো সো আপিন্দেং লা পেন পিনসো আপিন্দেং লা কাদু কবিতা আলো সো আপিন্দেং লা ব্লাউজ পেন চেং লক কুর্তা সালওয়ার লা পেন স্কার্ট লাপেন ফ্রক লাকাদু কবে তানিলি রয় লাপেন পিনসো আপে আরিস তামি লাপসন সি শার্ট লাপেন এ পেন পিনসো তুমসা লা কটন কুর্তা লা হেমকে দুই ফা পেন জামা লা লাকাদু কবে তা নিলি রয় ব
1: নাংলি লা হাই আচয় কি রয় লাপু আন কি অং কে নাংলি বাং নাং অর্ডার সি কি রয় লোমা মাতাং তে নাংলি রয় ওপেন সি বি উমা
2: নিলি রয় ওপেন বি ও লাপু আবাং কে নিলি লং সি লং লে আথেমা কাই তা মানে মুনি তা তুম ওয়াং পেন নাং থেক লং পো বা হাদা কে লা সন কে রয় মি সেন সান পুচি নি সি আথেং সা চে ওয়ান পো মতে বোজার পেন সি তা মে আথেং চে ওয়ান পো লা সন রয় থা বা লা সন নাং বোনাই পিঠা বা নাং লং আথেং দোতে লা সন না আপিন নাং সট পু লা সন মানে নাং কে রয় তুম সি কে অং লা সি নিলি রয় ওপেন বোজার কে জর দুনি

পিনিগা পর্যবেক্ষণ লৈছে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু কাৰ্বি নেং পেনেল পাঁচ শীতাংত নিকল পেনাবলে পুথত পৰতে পেঞ্চে টং থৈ গলনাং দুমিয়ে থাকমি কুৰবাং থাক।

রেডু নগর জন কাচিং হনারাত লাপন আপনার তুমসান সন দিমা সাহালুন বারিম আর্জিক লং টাংল স্টুডিও গুড়িয়াপর পর ফাইভ টিরা মিনিট পিকেরা ফপ্লিং টাংল দশা দুলকে বডু লুন বারিম আর্জিক সিনা বিলাবং সজা মেঘা হাঁটে গলং কিরণ পঞ্চাবং প্রফুল্ল ব্রহ্ম লুপানা দাংলি রিসাহ টুমেন কেলুন বডো লুন বারিম আর্জিক সিনা

বোডো লুন পরে মচাই বেগাং দে আলো কিজু সিয়াল নাল তে মারজ লং জি আলো নলম তে দায়া বিবারনি লবাসলুন কিরণ বালকে ফুলমনি নারজারি তদংতে আরজিক সিনা।

ও মানে এনে লাসো সাইক্লেম গ্লে পোলোতং তে নিলি মে থাং চে লা খাদাম জে বাং কে হেম সি দোলুন পোমাতি নিলি চার্লি দো সিতামে কে চার্লি পেনলো কে নিলি আকে হেলো কে দাম আরে রে লাসি লাসো কাম ক্লেম পে না বাং কে হেদি দামলং পিকলো কার্বি আংলং আদাং তা কাম আবি পোলোতে চে দাম ইক এ মাতি সামে নো না বাং কে জুইলং লো ওয়েস্ট কার্বি আংলং ইস্ট কার্বি আংলং লাপু ইস পোলো পোলোতং তে চকি হোলা দামলং জাপ্রা জান জাপ্রা লাংসো তাং হদি দিলা ও জান ধোলা পুতা নিলি কে প্রাংমেন দামলং লি নিলি তুমকে ইস্তামে নো নাম্বাঙ্গে দামলং লো ভেস পুলো তাংতে দংকা তাংহ

0: ป็นเกกาเตบอละสมาซินิริตุมนอนบังเกดิมาปูร์ซิดัมบอ
1: ละเป็นฮาลาดากบังเกจัตซอนตาลงอีกละบ
0: กะลังกะลังกุฮาติตาลงซิตามิฮาลาดากบังเกเกดัมเฮโลวิงละสอพันซินอนบังเกนิริตุมดิมาปูร์ซิดัมบ
1: อแตงตีนังลิตุมลากับปามาดอะลองนังลิตุมลาอลีราชัมตองปิชอลมามาติเพนเดลจากตุมเกล่าอลีราชัมปีปอเพนเดลลาเวเดลลาสันดาโดโดมาติ
0: กะลังกะลัง
1: ลาสินังลิตุมาบังเกล่าเพนเดลต
0: าอ๋อนิลิตุมเฮดีมิทังจงจงอะเพนเดลตาโดสิตามินิลิตุมลาปูคอลัพส์ตาโดเฮคอลัพส์ตาโดนิลิตุมพานอนาซอนลาปูฮาลาเพนเดลอจอดตุมปุโลแตงตีนิลิตุมพานังคอนแทคอีกปออะลังลิตุมลองดุนปอลาเพนเกนิลิตุมพานังเกคอนแทคอีกเวกะตุมตาอะนาอาร์จูปอเจpendel do ik ma bolo tang tin litum ta lang litum phan hang po hedi la si do son lo non bang ke do kok lo pendel ta aprang ke litum pendel ke ave he sami non bang ke do lo
1: tang tin ang litum aprang la pendel ka ve ahut pen non pendel bi pon de ra hut ka chipre ke gupila
0: ala bank e non nilitum bank e requirement pador plup titiloma tidila e client tum hanta hemane alang litum nilitum phan decoration ang entot poison dor de son phophe pupo alang litum taka six sack dokok titima tista min non bank e nilitum phan le ek bar nang chidilo pulotang ti nilitum si pachun ekla pohedi enke alang litum benta thang aka six sack ave po la loka che break bank e
1: jongsi nang litum han isi adimalong nang hang pon lo puloti nang litum hala dak pen la nang litum ang bong tangka sapso vele long ba do ole long pusdami nang litum nang limit hang hem tu na phan ko son pen sikache pador in la
0: nilitum he lapulo nona matke mithang jongjunga phansi ke claim side de mati di matsila pulo chepador ike he la anutinta athema asai beleke dorep mati amatsila bangke mithang khorcha phansi chirilo pot he lapulo dorde phophe seta he chepador bom
1: anutinta ning sambom
0: la lo anutinta ning sambom la the mithang sike claim ve ka sai pensi ke long mati atanka he pa ning sampik
1: tang de ako nang li phanar jupon thuing tu nang li pongpe nang li chathan lo nang li school la nat ba than bang a size tamin nang li claim ponik bom pu
0: kala
1: la si nang li hala than bang a size ke claim pen la non nang li decorator ke claim akam kolo bang si nang li ning kaching sam nai la
0: nili ke hini tani ning sam athe nili aprang pen ta hedi la son claim long ji pu bangke chi matha the la decoration a hian bangke claim long ji pu chi matha the sitami la son ni ning hang pe la ben te hala ke nili profession no mane nili passion lo hala teaching profession ke nili ning dok big b hek pen da nili ke teacher se manji pupu la se hala bangke kalang lo he akoman ta manlong lo nili non claim bomb lo jamela decoration a hian bang ta nili ning dok pe la si hinita nili ning ge hanga sai lo pusi pudam ji
1: penanga nang li phan muni ra tum gela decorator hedi penanga che thang ma ti di nang li tum da happy place decor hedi la si la pensi penanga na muni ra tum ge nang li phan nang chini la si nang li hala tum phan ko pisi pu ing tum
0: de la ke ni li ko pisi pu po alang li tum ta munit ke anu tin se ning kang sam ka break ma ti ni li claim voi lo po se alang li tum ani nang kang sam putakali la pen te hula tum claim ke dera phan ke ning sam se putakali ma ti di la si ni li alang li tum hani pu ke tungke kai kita hier juminang pidun verno nili phan la pulo la ansu se hier juminang pidun lote nili tal ansu se claim dun thek po dam dun thek po la lo
1: tangti ko son pen sinang li tum ka chi ni ni la je la da program do ji pulote nang li tum ali ra cham ki palang mi dun ji phan ke dam dam ke ko son men si ka chi ni la
0: nili tum phan alang li tum nang contact po la det si nili tum chi ni ni la hedi bang adina tarik nang than po la pen te design si tanang chelo po nona son uso birthday ningkani si pustami alang tum nang che than po ba ningkan hini pusi tanang che than po aku amuk hem bang ke nili tum bia ala adamasar pusi tami alang li tum mang che than po la pen te engagement piso ke hang pustami ang che than po la so ateng ben si nili tum ta claim claim la pen te la nang ke hang kosan si ka chini ma po bangke alang litum nang hang nang ji la nang khobor nang ji la berta nang pilo pulotang te an sini litum ta dina tarik chini po la pente kunat arong ma kupu ma hedi la hai details en po an sini litum ta dundun
1: tangte pini ge aporta doik olopot pini ajai mega bangke la pon ling toni koglo ne nang li nili tum nang ge cho hang nang ge cho pha teng pen ke wang pot nang li phan sita me cardom pipa jir lo la pen ti nang li ke klema sai long anso si arnam le hier jumi nang pa pidun bom lo ne
0: choro pek lo cardom

রেডিওনগর জিরুন কাছি হলারাত লাপন আপনারে তুম যাই মে কার্য লংফম লাগে আকাশবাণী টিফু প্যান যাই মেকে বাং লাগে প্যাম প্যান ভারত সিরা তক বড়া সের কেপ মে গার্লস লাপেন নিউজ অন এয়ার এফ এন্টা যাই মেক আর্জিক লংজি আদুন্টুয়া যাই মেক নাল তোমার জলংজি লাগে পিনিয়া সারাম ঠে আলং চিটং আসন কেতগরি মাতে কেপাং ঠেকটন লাম ঠে কেমান লাং বিয়ার লো আচিটুং এ বয় ওয়েট কে তকে পালাং উনে আথেকে কেডিম্পু ঠেগলর কালি দে কিছু আহতামে মেন মেনকে কিছু কেমে ই আদোয়াই চিনিলর লেদের আপসি আসন আসন আদোয়াই পিবম নাকক কালিতে সেতা আর্কলি নাকক পর আফান সি কিপুদামালামঠে লাসি সার পালামঠে ল চিটুং আসন কে টকরি মাঠে কেপাং ঠেকটন পফানসি কিপুদাম পিনে সারলাম থেকে লাপন বেলো

কিমিকাংপু চুজুঞ্চমাংকান রংকেয়ার আরঙ্গজে বিহু ক্রিসমাস নিংকান কিমিয়া হিরজুমি লাপেন আনপারটা কাপ্রেক আসন আসনালাম পাচে থ্যাংনং জিলিপুতে লাদাখ আকাশবাণী টিফুয়ালং নং হুমরি ইকতামি মোবাইল পেঞ্জং সি চিংকি ইক জিপুলোতে মোবাইল নম্বর কে 9476880085 লাপেন 9101008242 হেনলো

0: Radio na kar jidun ka chingona ra la pona porna li tong kar bilun parim arjik long tanglo. La ke akaswani tifu.
1: Hoi gol bebostha.
2: Ki hor?
1: Good deal fizor.
2: Sausun? 20,000 takar loan totali ke. Janane kune dise? Hut ba kiman? Loan niyontrito hanstar porahe lobo lage. Dhar himan proyojon jiman. Taku Sai City. Hoi gol byabostha. Dormoha advance ot disu.
3: RBI e koy?
1: Khotik bittiyo asorone apunak bosai rakhe.
0: Radio na kartidun ka jinghana hat. Studio ghuria por por fai pora mirit po captain tanglo. Labang so jor apor ke jok panang litom. Lamjir arjidongji pini. Lamjir Atipianong and Pondake International Girl in Information and Communication Technology, Mate ICT. Labang Salam Jirketan Ponjabang, Funali Teranpi, Totante Arjixina.
4: Si Akashwani Dipu Radio Nankar Judun Kidoan, Arara Tuma Pananta, Kardamang Pajur Iglo. Pini nili soarlo atum ICT mate information and communication technology along kengkam kachijordun pen kapaprangdun kachirabdun lapen kachini akenang sod aputaksi nili lamjir kethanje phan chisiglo ICT mate information and communication technology kupia phansi kipu dama pulote lake technical tools asayamo ki claim e electronics software digital technology span akirap ki long pen ason ason asai ki claim e la pen kapachini e ason networking software application computers data mobile devices pen smartphones tablet la pen telecommunication lai hoi hello ইলিতুম কাদোকা বেতা চিনিলো নন লিরমিয়া কায়া হুতকে আজান আসন সেতামে আইসিটি পেন আকেরাপ থেদু লাপেন চিরাপ ক্লাং আঠিকে কাচারলি আহিন চুজর চলান আহিন অক প্রাণ কাছে লাং আহিন পেন ডাংলক পিরঠিয়া ডাঙালং আসন তিনটা টেকনোলজি পু আহর মুকে ইলিতুম আকেনাং সত নেইলো টেকনোলজি পু কুপি লোমা পলতে লাকে আসন আসন সাইকে ক্লেমালং সাইন্টিফিক নলেজ মাতে সন্থানা বিদি পেন কামাথা কামন্থি মেশিন বিদি হেই হুই কি এন ফানসি কি পু দামল কুমারনে আবাং জংসি টেকনোলজি কাচারলি পাচুন দেট পলতে কুমারনে কে জয় কি লাপেন আপর কম হেক আংবং পেনতা আকেরাবদ হাকো আকায়া হুট কে মুনিরা তুম অহুংকে দাম আতুমসি নন আকাই লাপুসন আসন আনাংলিল লাকে টেকনোলজি কাচারলি আজয় নিল টেকনোলজি পেন আজক পিনি আর্নি মুনিরা তুম জয়কে পেন যন্ত্র হেই হই কে এন চারলিল লাহে হই কে এন পেন আজক ইলি তুম আকায়ালং কি দুকে দাম তা পেনাং আন আকি জয় কি লংল টেকনোলজি আকেরাপ কিথে ও পেন আজক ইলি তুম আহেম আলং কি দু হরমু কি তুন কে ডাং আ গ্যাস পেন চেংল ইলেকট্রিক্যাল এনার্জি পেন কে লং আ হরমু ইলেকট্রিক ফ্যান ইলেকট্রিক বাল্ব এয়ার কন্ডিশনিং ওয়াশিং মেশিন রিফ্রিজারেটর লাপেন আসন আসন হরমু পেন আকেরাপ থিদু আর নিবাং ইলি তুম কাচিকে বম সায় হেম আলং সি কেলাং আহেম আলং স্কুল আলং শপিং মল লাপেন আনপারটা আকাপ্রে কাপ্রেক আসাই হেম আলং আনতা টেকনোলজি পেন আজক সাই কে ক্লেম ইপার জাং পন লাপেন ইপাজয় কি কাইকে ইলি তুম আলং কে দোবের কম্পিউটার মোবাইল ফোন ল্যাপটপ ইন্টারনেট টিভি হে হই পেন আজক ইলি তুম আনসে লো কা চার্লি লাপেন আসন আসন প্রেক জাম আকি মিয়া সন আন্তা চার্লি দুনলং লাপেন ক্লেম্পন মে টেকনোলজি আকে রাপেন আজক পিরঠিয়া ডাং আলং ইন্টারনেট আওয়ার সাই লং পনসি সুমিন্দারা ডাং চেলেং প্লট লাপেন বীরতা কাচিফো কেথেক আসাই চিপাচয় এট সি ই সি কেথে দুং চেদাম চেবাং আতেংল আথেমা ইন্টারনেট আওয়ার সাই পেন আডেটিন আীরতা তা লং বয় লাংদাম এল পুলোতে সোয়ার লো তুমকে আইসিটি আলং জুমপিক লাং লাপেন টেকনোলজি পু আহর মুকে পিনসোমার আতুম সে কাপাকলাং মাতে কাচিপারি ডেং

আধুন্ধলনাল তোমার জলংজি আলুনলমথে ও আকাশ লাপেন মাসলুন কিলুন বাংলাকে আপটাব আহমেদ ততাংতে আর্জেক্সিনা।

0: দোপনপো লাসন সি মানে রাদফান কিছু পেন কিছু চলং লিয়া প্রাং পিনিয়া কিছু লং তাহাই মাফু চেক পনপো
1: তাংতে নি লিপু থানার জুথলা ইলি তুম এ অকে ফ্রান আবাং কে কালাং লো সেটা মিলা নন সন মেন্টাল হেলথ পুলো ইফুয়ার লো অলং আকে সো মাকে মাথা কি সুং পেন আকে সো আপ থাং নলি তুম কোসন সে কাপাচিনি মতে কে থান দাম ল নং লিতুম
0: কমিউনিটি আমি তুমকে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি হেদি তাই আপলো হাডাক আ মেম্বার্স তুমপেন মানে আরং আসর তুমপেন দি কমিউনিটি পুলোতে ডাক রাত সেবাং পোমাটি তো হাডাক পুলোতে ইম্প্যাক্ট দুজি আলাকে আকে নো ইম্প্যাক্ট বাং গেলালো যে জংসি মেন্টাল হেলথ মেমে দি ই কে মাথা সুং ও বা কে মাথা ঠিক ঠিক আহুত পুলোতে ফিজিক্যাল হেলথ তা ইফেক্ট পো এ অপ্রান্ত ইফেক্ট পো লাপোদাংতে হাই ব্লাড প্রেশার দো তাহাই বা হার্ট আকে সু চলং তাহাই কার্ডিও ভাস্কুলার ডিজিজ হেদি তো আরও ইসি দোথুলাং ডিপ্রেশন কে মাথা সুং পেগাতুম লাতুমকে আহুত পেন লাম নিং যে ও এ প আইসোলেট আনুয়েট কে দোষে আনিং কে হ্যাং সঞ্চেমান দে দিতি লাপেন সোশ্যালাইজ রং রবি সিতা কে চিং কি চে থান আবেদ প আনুয়েট সিদো প আনিং চে পয় পেন সিদো তিথি লাহাই তুম লাসন আকিসু দুকক বা ডেভেলপ পতাংতে ইমিউনিটি আহিন ফিজিক্যাল হেলথ বা অকপ্রাণ লং কে ইমিউনিটি হেদি ইমিউনিটি আহিন তা জুম দেট প আকো এজ আ কমিউনিটি হেলথ নার্স কে কোসন সি তুম লাসো আহিন মানে স্টিগমা বা কোসন সি মুনি তুম কিপু এ লাকে আসা ও আফু হেং নুহি বা ইংচাম বন পো লাসন কে বক লক তিথি বাংকে কে নোলো লাবাংকে লাসো হিন পোলতাংতে ইতুম কাই কিতা কোসন সি অ্যাওয়ারনেস বা কোসন সি লাসো সোশ্যাল স্টিগমা লাসন কাছি পুপে জি ফান বা কোসন সি লাসো সে বা লাসো কিসু কাছে ল্যাংয়ে ফানসি বর ইনাম পো লা আহে মা সর তুম ফান পোসিতা মে থানাং পো পারে নাং পো যে কেছে ল্যাংজিয়ে ফান মেডিকেল আহিন সেতা মে লা পেন চিংকি চে থান পাকা চে রাব চে তোদুন পাকা পেনসি কিসু চে ল্যাংজি ফানসি নিং পাঠে দু নাং পো
1: কালাং ল ফিজিক্যাল হেলথ মতে এবং আর জন অক প্রাণ গাহিং নু চটকালি ইফু আর লো মতে মেন্টাল হেলথ সেতা মে কিমি সেন নাং জি কে কে নাং সত তাংতে নাংলি তুম লাভ কাছি উন্নত আকিসু আবাংকে কোসন সে নাংলি তুম কেলাং পনল
0: চি উন্নত আকিসু মাতে কমিউনিকেবল ডিজিজ দি কমিউনিটি লং বটে নিতুম থেক লং আতেং বটে টিবি টাইসি কমন ল দেখলাকে টিউবারকুলোসিস বলো দি টিবি আকিসু কে লাসি এক্সাম্পল থান পন প সো টিবি আকিসু আফা নিতুম কাছে রক্ত আমায় বা অ্যাওয়ারনেস কে পিয়া হুদি রঙারাত পাঁচটা মে মিনিট পাংরুম প থান পাচি নি দিটি যে টিবি কে চলং সিমটমস কুপিমা আংথে কুপিমা লাপেন কোসন সি কেচারাই কম দু নাংজিমা সো কেসু কে চলং লিয়া ফান লাসো ফান পোলো তাংতে নিলি তুম আওয়েট চেক পো বিএমআই চেক পো বডি মাস ইন্ডেক্স লাহাই চেক পো লাপেন কাপাসি ই আলং আভি নাং দুন মা কাচিং খাক আলং আভি দো মা লাপেন চেস পেন দো মা নিং কেসো হেডাসন দো মা লাপেন ফু কেসো দো মা লাহাই আরজু পো হিস্ট্রি আরজু পাক্কা পো লাসো ফি আলং লিটুম ফান থান পো যে টিবি কেসো ফানা ট্রিটমেন্ট গুপিসি দোমা জংসি আর রিজাল্ট আর স্পুটাম টেস্ট পজিটিভ পোলোতাংতে কোসনসি লাসো কোর্স ডট স্পুডো ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স ট্রিটমেন্ট আর রেজিমেন্ট দো লাসো তেং পেন থান পাচিনি পো এঙ্কে কোসনসি লাসো আকেসো কাছো লং পেন কাপ্রেক ফান কাছি উন এডেট জিমা লাসো হিন থান পাচিনি পন পো লাবাংকে মাক্স কাছি ইন জিয়া কেনাং সট আলাম থান পন পো মাস্ক কাছি ইকে নাং সত বাংকে কাপ্রেক ফান পা উন এ জিয়া ফান ল ইলি তুম লসন থাক থাকসি করোনা ভাইরাস হুতা থেক ইক পন লং ল হালা সো হুত পুসিতা মে তুম মাস্ক কাছি ইকে কেনাং সত সন থাক থাকসি টিবি টাইসি কাছি উন দেট কিসু পিনা লাসি লাহাই আহিন অ্যাওয়ারনেস বিপন তিটি লসন থাক থাকসি কাপ্রেক কাপ্রেক চি উন দেট জিয়া কিসু হাইকে অ্যাওয়ারনেস বিপন পো কসন সি কিচিং রাই নাই মা লাসো কিসু গেছি পালং লে দেট জিয়া ফান
1: তাংতে নাংলি তুম ল্যাং পোল আবং সো আকে সো আংথে ল্যাং পেন আকে সো চুলং লক লো পুলতে নাংলি তুম লা সো দেট পেন কুপিসি ক্লামিক ল
0: নিলি তুমকে সাপোজ স্ক্রিনিং নি পামু তানিং যে ল স্ক্রিনিং রাত পাংরুম পো চেক আপ করি পদি তো লাসো হো জংসি গোপিনী আং থেকলাং লো পোলতাংতে কেসো আং থেকলাং লো পোতাংতে প্রাংসি কে নিলি তুমকে রেফারেল ফান পিপো লাগে আদুং কে দো আসাব সেন্টার লং সেতামে পিএচসি বা সিএচসি লং সেতামে রেফারেল পিপো আলাং লিতুম হাদাক চেথান দাম ফিট নাং পো কপিয়া কেসো মা পাদের ডিপিন পেন আথে কেসো কে আপর কো আনমা কে এন লান সি বাদ বম্প লাপেন

clam pangcheng mi. ORS mate oral rehydration solution pu powder long long. La so powder nitum junta mi. La kangthir set alang 1 liter alang long la so ORS a powder pangvui pe nitum pajunta mi kisu otum phan. La pajun note nitum ebang pen ko ana langsi kina hokma. Inki ko an electrolyte si kina hokma. Papling thupo. Jong si hemalong ORS ave pulote. Samuso trok. Sini lapen samuso ebeng inti. Liter isi kangthir jir lapen parklok tang alang. Along pangvui si junang po. Inki nitum la an kisemara hut la an alang doma tidi lata pajuntami. Kalite limu alang. Inki narikol mate dap alang ta pajun nangji. Osomara tuma panki kichu ason pibom nangji. La pen chuun ason si pi nangji. Sang nangji kichu ahormuta ang tan along kejor la pen kinem uike chipahelo nangji. Seta ilitum ningchibi nangji. La hem hong tu along keche langki tongsekot apanchot. Doktor apan chipiklang vek nangji. Jong si ki mi ang thek awite. La suwa ki suwa pan ki khang atowar. La suwa ki suwa ka chipi mi ji atowar ki khang henlo ki menai. La si joy ki ili tum ki klem nangji ki. Kang thir set alang ki jun. Ki jun alang kai ta minit kep an peso nangji. Kalite chlorine tablet en nangji. Kang thir set adim si ki jun alang pangpen nangji. Adipta do nangji, lapen, iri pen chipuwok vedet nangji. Barpidam eda pi, sabun pen iri char sampe me nangji. Barla arve ki janga hot kitun tang ason si cho nangji. Kelep tang athesere lapen ake wai pen ke cho ahan parvo mate salad abang ke cho chedet nangji. Cho ji pusita me kangthir set alang pen thesere mate কিচু আহান পারবো চাম্পামে সি চো নাংজি বিথে বিথা বারপি দাম দে সি বারপি কে দো আহেম মতে টয়লেট আলং সি বারপি দো নাংজি কে বারপি দো তং এট কে সাবুন পেন ইডি চার সামবেক নাংজি লাং কে থে আলং পেন ছোটুন ছোডাং দে দেট নাংজি লা পেন জুনজে দেট নাংজি লাসো আলং কে তের কে লাং পেন কাছলং আকে সো কো আন ফেরি মে মে মা পুইলি তুম লাং দাম সিনাং 2025 aningkan jakhong july a chiklo asamarlo 274 japanese encephalitis akeso aphai dolo lapen 59 an ke apranta damnanglo inkini tum karbi anglong long chelang damlo puti 20 akeso la so japanese encephalitis long loklo 2025 aningkan thot la vosik juna chiklo guwahati medical college and hospital along bang থমকেপ রা হিনি জাপানিজ এনকেফেলাইটিস আকি সো সে ছেলাং আফান বাংলো লাসং বং পেন বাংফ্রি কি আপ্রাণ দাম নাংলো আকি অংকি ওসোমারা তুম আনিংকান বাং তা জাখং আচিখলো মতে জুলাই পেন পাই পাই চিখলো অগসান আংবং ডাইরিয়া লাপেন হেপাটাইটিস আকি সো আফাই বাদ পিক লাকি রিপোর্ট আলং সিদোলো ডেট আদাং থিপি তা বারলা আলাং কেথে আফি জংলোতে হসপিটাল কে দাম চিং প্রম পিক পিক লাপেন লাং দাম লোতে কার্বি আংলং হেলো লাহাই আকে সো কে অং নাই কে লাসি হামফাং পেনসি কে খাংজি আসাই ডেং পনাং পো জিরপো জিরপি আতুম কোপাই কে মে কার্বি আংলং আরলো লাং পি লাং রয় সো দো সেতা ইলি তুম চেরে রেতে লাহাই আলাং রয় পেন আজক কিসো আপিসি রিক প্রকজি লাহাই আকে সো আফান খাংজি পুলোতে কিজুন আলাং পেসো নাংজি ইরিচার সাম নাংজি মুসুরি এন নাংজি আপোরাতেং পেদের ডেপেন্সি সে চেলাং নাংজি রং রূপ আজো সাজির পেন্ডো নাংজি ইলি তুম কাদো কাবেতা এসোমার সারু সারহাং লাপেন ইলি তুম আহাম ফাং চেরাই কম নাং পুসেমে এনলো নাং চেলাং পেটলোতে প্রাণ মুইকে মেসেন লাপেন কাংটাং রাখ কার্বি আংলং মানপো নীলি লামথে নাংকার জুদুন আপদ ছোড়ল প্রাণময় মেসেন পেন দোমে থাকমে

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী ডিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দুপুতে মাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দুপিকলো আর জুইগ নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হুমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী ডিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চে থান বা প্রাং দা চক জি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ভাঙিক নই লাদাখ আকাশবাণী।

0: lason si manaita asichepa dupen pudunlo non anke longkita ne phanalam loksi nangache thano bon pusi masap chetirek chetlo ahoga hake manai pen chichini ahut pen ahut sentara hithielongta chetong tong manai ke tok bipi lasi angjir chikle apok etle kali sita ahut pen ahut chetong lote jir chikle sonthot pusi chethan than hithi hotel along longkita manai bhan sakisu pajunjunlo lasi manai ke longkia bhan thek thulong loksi inki serlo
1: o ig longkita ognan kiri don ma
0: pura aseke thepen chingkilo pulongkita thakdunlo
2: o bong manai ta doma
0: puthot manai bhan arju thulo
2: oglong o ma bong ho
0: manai ta che thakdunlo
1: long o e e
0: pusi manai ke longkia phan alang tuma dung anwang thapu hangbor idelo asai jok je pate bok dunlo
1: laning mikri si ok ta longret ke jo wang thau ik dak an
0: pu mekri ke kathe rak pen manai phan dai pong la pen pulo
1: e oi manai nang tum he de
0: kakrung pen kache tumta ang di pen thaknulo
1: chokpoti oi mekri nang ki nang ko pailo oi
0: pulongkita arom rom ke do kagajok mekri tuma dung an pate bok dunjia phan longkoi so aju ke do keng pak le so ang sita manaya phan pathe pen pate bok dunlo মেক্রিয় তুম আদুয়ান পালে দুনর কাফি মানায় ভান আর্জুল
2: বং মানায় অকলং ওলোমা
1: লং লিটি ইক লানিং মেক্রি সিকে লং কে অং জো মা কালিমা ওই কাছে
0: মানায় তা চিঠাক দুনলো
3: ই ওই মানায় বিনি আর্নি সিকে লা ওই মেক্রিয় ফানসি আকো পাই পিবং বন মা কালিমা কাকরুং
4: কালাং লি ওই মারলি ইতুমা ফানকে আর নাম তা কোপায় নাং পিপে দেটলু
0: পুসি কাকরুং তা চেথাকলুন পুলংকি তা কাচি চিনি নেদেতকে কালি আলাং ফান সি কাপাতাম পাক পনলো পুকে সে তা থাং তা চেথাকলুন নেদেল কুপুলকে থাকলুন প কাইলে কাচিং কি কাচে থান লংবের কালি আহুরা ডাক্তা মানায় ফানসি চেতং চটচট সে তা আলং ফান কাপাতাম পাক আলামতা আলংকে চার্জুমেসেন নংনাগলো লাকে ওভিয়া তো মন কাচু ফাং আলং আথন কেরো তাহাইল বন পেনা আনাপর দাম থাকলো এথাক সিনিয়াংসংকে দোয়ার নিতা কাতিলিজিয়া ফান কাচি শিখলকলো লাসি মেখ্রি কাকরুং কাছে মানায় তুমতা আনকাংচির আপক চেবাকলে লাললো লংকিতা সন্থাক থাকলো লাপু লঙ্কিয়াজির পো লংটুক সারমেন তুমতা লঙ্কিয়া ফান হাংলো লংটুক আবং লঙ্কিয়া ফান পুলো
5: বা কলঙ্কি নাকে ইংনার থেক লমার লুসায় কিং তে কক জগলু বউ নি তু ভাঙে নঙ্কে না চিংকি তুদে দে জিমা পিমা মা কালি পথা কুমারলি
6: কালাং তে মা কুমারলি মা কো সনলো
2: ভাই কুমারলি নাং তুমতা আ 300 রেট মা জু লা বং মানায় ফান ঠেক লকসি অক আনবাক লংমা পুসি কেলাং দামচত
6: নাং বং কে মানায় নুয়েদব কাদু কবে কে নাং বং কালিব
0: লংকিয়া ফান আজির পোতম কি পুয়ালাম মেক্রিতা আনুচে দেন দুনল লাসি পুথত কাথে রাগ হিক আবাংকে নাংলিত মুচতল আই ওভিয়া তো মন কাং হুকে চেং পুকে লাসন হেন লবন মানায় বাংতা লংকি আজির পোতুম লংকি ভান কি পুয়ালাম বই পিদুনসি থাকদুনল
1: কলাং তে মা লকে নিনিং মিক্রি লকে
0: মেক্রি আফান লাংসি নিংজেলো মেক্রিতা মানাই পুসন আলাম কানিং জে পট মানাই আফান ইং বাই হয় পেনসি পুলো
1: এ ওই মানাই নাং হে কুমা পেনসি কি রন সিনি ফান নিং পুনাং গে হ্যাং

0: ធម្មអូយ
1: កាក្រុងពេនកាជាទុំតាថាក់ដុនល
2: គូម៉ាត់ពេនជីឡាំងមអុយមេគ្រី
3: គីលូជីក្រុងបរអ៊ីរ៉េតម៉ា
1: ពូស៊ីកាឈីងណេកធូអប៉ាក់អប៉ាក់លម៉ាលំសោភីកេហេមពេនអានបរហានបរកាជេវ៉ានាទុំកុម៉ានេនីាទុំកេថេងពីអារុំកុម៉ានេនីាទុំកេឡងតារាងសងស៊ីអានជូរិនទីលម៉ាលំសោវ៉ាត់កាជេតងបងស៊ីឡងគីពេនមេគ្រីទុំអាកាយលុទីកាជេប៉ាំងថេកជាងដេងអានណាងលីរកណាងណាលកាដូកវេទុំតាអកីរីកេកេឡងអ៊ូអាកេកាលីសេតាឡតៃស៊ីខេឡងអាយូតាំងឡូឡាពេនេស៊ីអារងអាជេលូពូម៉ាថាស៊ីគីដុនរិនទីឡងគីសារមែនឡាងទុកឡាពេនមេគ្រីម៉ាណៃកាជេកាគ្រងអ៊ុទុំតាអានីចេប៉ារងឌុនអាផានចលូឡាពូឡាបេនកាដូកាវេទុំតាអានចូតាំងរិនទីស៊ីអកលីទុំរីឡូហានរីទុំរីឡូអាពរកេমাদু অভন্তা ইংহং হে আপরকে আমেথাঙা তোয়ার লাপেন আজুতাঙা ফানসি চিচিনি চট লাসি পিনিয়ার নিসিয়া ফানকে পিরথে পেন মলম সোকাচে কাগিয়া ফান নিজাঙনাথু আর্নিকে দাম পাশে রং তাংলু লাসি কাদো কাভে তুমতা আমেথাং মিথাঙা হেম চে দাম রিনতিজিয়া ফান লাংরয় পেন কোরানাং আলু রিনতিলু লংকি পেন মেক্রিতা হেম দামিং তুংতে লাং পোসিতা আরিয়া সাংহ তুমলংকে পাতুম পানি দুনাং ককলো লাসি জং হেলে দো জিলাং পসিতা দোলংলে দেরলো আথে আপরালাম দো লাপুলা বেনসি পিনিয়ার নিসিয়া ফানকে পুয়াঞ্চল লোপসি কাডো কাভিয়া তুমলং পাতুম পানি দুনসি আমেথাং মেথাং আহেম চেবাং রিনতিলো লংকিতা আমেথাং আহেম নংলে রক পেন আমুলুম জং আফান পেন খাচি হান আন পাতুন তৈল আঠে লংকি আপো পায় তুম আসাং তেত কি জুত পেন আজক ননকে পিরথে আলং আবিলু আংজির বাহিনী আতুমতা আর্তালাম দো কগমাসি আহেমচি ধুন এলো ননকে লংকি আতুম করতে বাহিনী বেলো লুমজং তা আনকি তুনসেলেত আই গা ফান পুলো
4: নেতি পিচি রিসরাগ নন ক এক সরলো গাবে দেলা হেমকে আরহি আবে নেকে এক্সাম দনাং কে লেপো আন লমা কি তুনজি লোলো মাগা চেলাংজি
1: পুলংকিতা আমু কি পুয়ালামতা মাথানাং কল সীতা কু পুল আচর গাছি রিয়া বিদিকে আমেথাংতা চেলং থেকথে আমু লুমজং কি পুয়ালাম লংকিতা চেথাক দুনলো
5: তো পিনং ওয়ে সানা ফানলে তুনচট নন পেনা পেনকে নে তুনপো নাংটি পিতা চেলং থেকথে দেলো তিবং নেতা নংওয়েগে লাং চেলো
1: পুসনসি লুমজং হান আন তুনসি চৌজুন পেন বাংসনিং বেকে সাংরিন তিল সেতা লংকিকে পেদাব ও কিপ্রুয়লং মেক্রিয়া ফান কেথেক দাম লংলাম হে হুইসি আনিং আলু মাথা দাম পাতে রইল মেক্রিয়ার যে মুমাং খিন্দে দাম নাংজি আথায় আবে কেথে ইং আর লেপ আবাংকে ইক ও দাকালি কে এত ও দাকালি চেলনচিত অকিপ্রুয়লং আকার নুগাজোকে দাম আহুত আপে রিচাম এটনা পুরা আপিনি কাছে পাশে দেং আখেং ফুয়া থাক আন আখেং সার্টিকে থে বংবাং পি পু আলাম হে হুইসি আমেকলে জাংজি পুসিতা জাং থেক থে দেলো সন্থসি মেক্রিতা পুথাক থাকলো অকিপ্রুয়লং লামথে ইসিলে চিংকি হাই হে পুসিতা কাকরুং কাছে মানায় তুম লংকি পেন আলির কাছে পানাঙালাম কে মাথা পাতে রয় দাম দে পুতা উন এ দেল লংকি আভান মেক্রি আ মেকপেন কে ঠেক লংকে আনিং সাম ইট আনলো আক্রমাজম কে লাঙাথক কে দুজত পি মানাই পেন আলির সি কাছে থান পুসিতা মেক্রি চি তিন দুন দে উন এ দেল আজাদ নন লংকি পেন মেক্রি আ তুম আভান উভিয়া তুমন কে জাপ কে চেংলো ওভিয়া মিরঙ্কর কাচিলু চেংতাংলো লাসংকরকে লাতুম বাহিনী আং বংশী আনিং আলু চারহে থর আসন বেনলো লুমজংতা আপু আপে কাচি বয়জুইয়া ফিকে আই গাফানসি সনসুরিয়া মোতা কাচি কি আঙ্গির বাহিনী তা আহেম চিদুন এলো হেমকে লুমজং আতুম করতে বাহিনী বেলো লাসিয়া ই গাফান কায়তা আচর কাছি রিজি

দি কয়া রয় নিরে বানাথুকে উধরা রয় পাঙ্কাই পেতছি হাম্পু রাংলং উধর রাংলং হেহুই হেলো তোয়ার পিয়া বেরকে লরিং থেপি তারাবাসা পেন চেংলক বরসিং রংহাঙা রং সালাব রং পিয়া রং লাং তেরেং সুনারি তেরাং হান বোকা বিনি ইংতিয়া রং সুকুম তক বি সার ইকবেয়া রং দীপু তক বিয়া রং ভারমানু রং চেহনা রং হেমবং লং চাপং আপার চাপং কেংয়াং তিয়া রং লাপেন রামসিং তিসুয়া রং সি কমচেনলো আংলংকে থেদুং বন্তা আর লংসি চেচাপ দে থাক থাক লংলে কেমে ইং আর ও সে তা তে বক্তরায়া রং আসরকে আর লং আদাক আদাক সি হেন বং হোম নেমপো হে হুই চুটি কিদাম দা ননকে আংলং আমাশি ডিমকে ইয়বুকে আবে পিনলো রং বে রং থাক আসরসি চেথাক এদলো কমানে তুমকে সিগুন রং এলো কমানে তুমকে রবর রং চো এরেন তিলো পেনা আনা তুম থাংনাত আথিং পিলে চো এ দুন থেকথে পুষিতা কেরাইদুন পাংতারা তুমতা দোলো বাংসু আংলং ননকে হাকু আসন কালি দেলো থেং পি থেং প্রাংতা হাকো থেং পি পুকে আবে পিনলো মনির তুম থাংনা তাকে জেকতা আবে পিনলো লাহেনলো বাংসু আংলং আলং কালি কালাংতা কাছে তং নাঙাতুম নাংকেদ নিংকান ক আনলো নেয়া ফ্রাংকে বাংসু আংলং লং রং বিনসর দো পুষি তে বক্তেরা এতুম কাছে থান থান আহক তা আহক দোতাহাই বন আদুংারায় সর কাছে থান থানা তেংকে আজো জিরলতা লং পেন সকে তক কাচিং দি আর কি আর জুলং লং পুষিপু বিয়ে ফাঁক কাছে বেং ও সোমার কাচিরুয়া সেতা আর জুলং আতুম দো পুষিপু আহক আহাকে রং বিনসর দো বিনং পুষি তে বক্তেরায় রং সর তুমকে আহন জাতকে লংদাম বনটা তে বক্তেরায় রং সর তুম হাওয়ারকে এনবেন চেংলক রংকাং সামমাতে থিরি কাপিন চং দাম দু আম্পারটা রংকুত সালব রং পি বরসিং রংহাং লুমঝং কিলিং লরিং থেপিয়া রং সর হে হুইতা লোহান গা চুরি দাম পেনজক বাংসং লংকে ইংথির ঠে দেল আফিকে চাইনং কিবি নেপালিয়া তুমতা বাংসং লং আকেং তিরসি হেমহৃত কাচুকি কোনা মানা তুমতা আলু দাম জামলো লাহেনরো রং বিনসর আনিংগা শিক্ষা আম্পারতা নগং পেন্দি ফুকচে লেঙাতোয়ার পি কাসেলা মাজক পেনাং আনার লং আকেনাং সত দলো লাসিকার বিয়াংলং ডিস্ট্রিক্ট কাউন্সিল পেন্তা আর লংকে পাংহাং আর লংকে থেঙা কোহারি কাপিনচং ই সরকার আলাম পিনহাক মাদুতা হিলি দুনহাই বাঙাবে সরকারকে রং বিনসর ডোপকে আহনজাত লংলে কেলংজি কালিসি পু আনাকে থে আলং তারতা বম পেনসি কেপাং বব বম কেপাং বব বব পেনাজক পেনাং আনালং তারকে নাহক লাবলো আচেত চেপ্লাং এলো লাহাই কাদুক কাবে পেনাজকসি বাংসাজক আনাংলংকে থিলি মুকয়সি নাংমান দেলো পুই হি না বাংকে ডিস্ট্রিক্ট কাউন্সিল পেন লিস কি পি কে লং আতুমতা থেং পি কে থে কে দো আনতা পি লাবসি বিড়লা কোম্পানি লংসি জ্বর লাবলো কানিং জৈন থেং পিয়ে এ রং রং নিয়ান চলো চেক কাইফোতা রং বে রং থাক তে বক্তেরা এতুমসি থু লাবলো লাহাই কাদু কাবিয়া জৈনিসি রং বিনসরটা আনিগা শিক্ষাকলো তাহাই লাসি তে বক্তেরা রং সরফান কেপানুতা কেদু ই ইলো বন লাসং বং পেন লংকি দেরাতা কেফো দুনা বাংলো আহুত পেনকে আনারলো আং পিতা লোহান গা চুরি দামাতুম চেক কাইফো কিথু দামাতুমতা আবাং কেরেংলে চেতংতে পুষিতা মনিত আতুম চিংকি ইউ আসে আর জুলং লং কমাত আতুম মাপু আংথিন কে থে আতুম কিরি দুনদুনতা দোলো সীতা থেকলংলে কমানতুনিকে আজো অপর পিনসু আর লো আতুম কাচিরু কেহাং সীতা আর জুলং লং পুসন অপর অহুত পুলোতে রংকম রং রায় আজোতা সুফ্রুপ তিতি সাংলাং সাংলিয়া তেং পুলোতে জক আনাংলং আথান থিলি কাচকার পুপ আর ক্লি ফেজোপ পুসন কাকলি ভেজো পুলোতে কেসু আতুমতা নামে দেবতিতি বন্তা রং বিনাসরকে আর নামারনি থানথিলিতা কালি লাতুমাভানকে কাকলি কাফেও পেনলে আধানাদি পিনাংতা কালি লাহেনলো রং বিনাসর পেন কাচিংরাই আকিসুংকে রংকুত সেলাব রং পি বরসিং রংহাং লরিংথেপিয়া রংসর আতুমকে জক আনাংলং দং পুৎসি হাম্পু রাংলং উধর রাংলং ইংলং আরিত সাইকাতি কি দাম দাম

0: jok anang long a keng tir ani rep ana thuke tiso asor a thiri lo ing long a rit ke dam ka chehlat a towar ari si thiri ka pincho lasi a phon ke tana tumke la so towar in ret ke halat hai he bonta bang so thiri a dungke chainong kiwi a nepali si hem ga chukki rong bina sorta latuma phan ke thangna ta pasik sak se bon thangna ta kisung lamta che than the karbia tumang bongta inut bahini etum chetong thaipo seta longkisi ka chetong batai ke onglo bon non anke longkita matha sungnang koklo kopine son bak matha si alang ka chetong longwer alam kapatini ji puchi siglo longkia chorta ka helo wing asor ke kali bangso ang long ani tur ke do hembong long asor hembong long dam ji pulote ar long voing kek ke vurvek nang ji bangsor long voing kek ta ar nam do pusi ke honjat dam lapen honjat dam ta mimi hembong long ke dam to war long ke somlun ar long hini a phansi ar long voing kek pu ki puda hako hut voing kek si ke parnam puta che than than maduta bangsor long ar luhaya bangavi lapen kar lupa bat ta uni angsong ke voing kek ang thordo nogong pen dipu ka chehlat abas ar lupen le punon আজাদ মতর পেন কে দাম তুমলে পুনন বংশর লংবং কে ফানকে লংতে কাংবেক জি লাপেন লংতা লংমিমি বংশর লংকে জক আনং লংপেন সেন্টারং লং হইল লাহিনি কে আসাখি বেনাসন জক আনং লং ফানকে কমচেন নারং সর আনতা বংশর লং কালুদাম বাচে তাং হাই বাংবি আপুনা চাকে চক তুমকে বংশর লং আংবং চিত আলং কু থেকদাম লং লং কে থেকদাম লং তুম পেনাং আন্দোলো কে থেকদাম লং তেং পোলোতে বংশ আলং কুয়ারলো আখরুং কে থেসো কালি বাং ফারোই সিএ মুনিত কাচিং বাই চিং সাইদিম দরফ্লুপ আন্দো বন্তা কে থেকদাম লং তুম আন্তা আবাতাই কা ফ্রেকদাম থু পোলোতে থেকদাম থু লং লাইলে তিতি আনতি না ফান্তা এ বয়েৎসি পাথেক লং চট বন কে থেকদাম লং তুম চে থান থানসি কে থেকদাম লং তুম আন চেলাংসি আদিম কাপাং থেকজি পুপেন আনং লং কে থেতা পারপান পারজন আর লুদাম জাবলো সেতা পাং থেকদাম থেক থে দেত খাংয়া লাসি পেনা না তুম কাছে থান রিন তি তাহাইলো আর নাম দো
1: জক আনং লং আলং কি পু আলাম হানচা কে পু আনসে কাং টনিগলো পুঠত ইংকুং কে থম আলং লে চেতং থু ইগলো না
2: লাপনপূর্ণ নিতম লাম হানচা কাপড়ি আর জি লং টাংল স্টুডিও ঘুরে পরপর ফাইনের কে প্রাইমারি পিকার ফ প্লিং টাংল লাসি দিল্লি পেন কে পেচেটাক সমাজের সান্ডিয়া লাপেন পর ফাইশের কে পিক প্লিং পেন নিতম নিউ সেট নাইন মাটি ইংলিশ লাম পেন বিরটা দিল্লি পেন কে পেচেটাক আর জি লং দা প্রাংপো

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাই দু পুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পু বিরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হোমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফু লং
2: থং নক বে কার্বি আংবং কং তং নাই লাপেন কাচি থং নাই আনক বে কে থং নক বে হেনলো বনতা নন ওভে কি মিয়াতুম থং নক বে আকাই আলামো কাচি নি আবং ইং আর ও থং নক বে আফান আসার পি সারবুরা আতুম আমেন কি ইর কে থং তেরন পু হেনলো বনতা কার্বি আংবং ইনুত আনক বে পু চেথাং দেত আফিত আন কে থং তেরন আফান থং নক বে পুসি চেথান রংলো আলাংলি আসার বুড়া আমেন কে অন তেরন লাপেন আসার পি আমেন কে কারিক ক্রোপি থং আসার বুড়া অন তেরন তা হালাসো আহুত কার্বিয়াং বং ইনুত আনক বে থং কে আউসো আকো পেন তা বাংকা প্রেক আউসোমার আসন কালি আলাংলি কে প্রেক জেক লাকে আও সো আকো আহুত পেন্তা হাম্বি ফলং বাথু থেক পেক লাপেন বাথালিতা আপ থেক পেক আর্নিসি জান্তা রিচো আবাং আচাকরি চাকর আতুম আফান কার্বিয়া রং পেন হা জান্তা পুরান কাচি লেংজি আফান পুরা তোভার কেপান কেসয় আহুকুম পিলো আচাকরি চাকর আতুমতা রিচো আহুকুম আতেং পেন কার্বি লাপেন চমাং আরাত আতুম আফান তোভার পাপান পাসয় তৈল তোভার কেপান কেসয় আকাম ক্লেম তাং এটলোতে কিজুত আহুত জান্তা রিচো আচাকরি চাকর আতুম কাইতা মুনিত কালাখা দোদো লাসো কালাখা আহুত লোতে ইলি কার্বি আফান কে নোকেকসো পেন আতেহাং আলং কাইকে তা পাংথক দপ দপ সি ইনুত বাহিনী বাঙ্গে থম্পু কালাখা খা লাসন সি ইলি কার্বি আতুমকে কাই আর নিতা সাই ক্ল্যাম দুলোতে আরেং আহু সোনাংলো বন্তা কিসুংকে বয় আজয়নে লাপেন রিচো আহুকুম বাতে প্যাক উন এ আজক আরেং লে সোদাক সিতা ক্ল্যাম দুন নাং ককলো লাসো অপর আহুত ইলি কার্বি আং বংতা ইন্দুত আনক বে আমহাং নাং থেকলো বাংসো আনক বে আমেন হেনলো থং নক বে লাসো আহুত থং কে আর তা নিংকান ক্রে ফ্লি আনবেদলাং থং তা লাসো আর নি আফি আফু আলং হুকুম চোহাংসি রং আসর আলং তোয়ার কাপাং থাই দুন জুইল লাসো আর নি তা সাই কাং তন আহুত কাই আসন রিচো আচাকরি চাকর আতুমকে মুনিত আফাই লাখা লিল লাসো কালাখা কেচেং আহুত থং আবাং থুরফ্লুত সি পিনি কে নিতুম কার্বি আতুম সি মুনিত আফাই লাখা জি পু পুথিবল রিচো আচাকরি চাকর আতুম মুনিত কালাখা আসন সি থং তা আরি চোকাং অদং সি চমাং আতুম আফান উই আর লে সো সান পুসি লাখা লো লাপেন কাপা জুৎসি আফানকে চোকাং পেন চমাং আতে হাং পাংথক ডাকলো আনকে রিচো আচাকরি চাকর আতুম আ

কে কাফেরে কাত লাবলো, কাফেরে কে কাত পেন হেম চেলে রক আফি কার্বিয়া খায় তা ইনোদ আনক বে ক্লাং টাং লো পু আলাম জান্তারিচো আফান চাকরি চাকর আতুম থান পাচিনি দামলো। কার্বিয়াং বং পেন ইনুত আনক বেগে ক্লাং আলাম জান্তারিচো তা আন কে মাথা সুংক্রুংলো। কার্বিয়া খায় আলং ইনুত আনক বেগে ক্লাং আলাম জান্তারিচো আবাং আর্জুলং সি আর্নিসি থং আফান জান্তাপুর আন ফালো। রিচো আহুকুম কেলং পেন থং তা জান্তাপুর আন পালে দামলো, থং জান্তাপুর কেলে পেন রিচো আবাং থং আফান কাংতাং কাংসাক আসাদ কেলাংজি আফান পুরা আচাকরি চাকর আতুম আফান হুকুম পিসি আসন আসন আসাদ পালাংলো। আসাদ কেলাং দো আন্তা থং উনলাবলো, লাসন সি রিচো আবাং থং গে ইনুত আনক বেপু আংথেক চিনি সি থং আফান জান্তাপুর আরন আপিন পো আরপু পেক দেডলো। লাসো আর্নি পেনকে থং নক বে জান্তা রিচো আর রন আপিন পো নংচেমানলো, থং জান্তাপুর রন আপিন পো কেমান আর্নি পেনকে কার্বি পেন চোমাঙাং বং রন থামা আবে দেট আসনলো। লাসো আর্নি পেনকে কার্বি লপেন চোমাং আতুম চোখলেম চোদাম রেংডক রেংনি পেন দোলংলো, থং নক বে আকাই আহুত হংক্রাম লপেন দংকামুকাম আদুং ঘিলানি আংলং আলং পারক আরি চোদো, লাসো আপারক আরি চোতা ইনুত আনক বে হা লাসো আপর আহুত লাসো আপারক আরি চো কার্বি লাপেন চোমাং আতুম বেপার কেক্লেম আলং কাই তা কাচেনেক কাহলো দুন, আহুত পেন আহুতকে আপ্রানান্তা আরমুদ দুন দে তিতি, লাবাং সো আলাম জান্তারি চোতা আর্জুলংলো। লাসন সি আর্নি সি থং আফান রিচো আবাং হুকুম পিসি বাংসো আপারক নক বে আফান পাথি দাম তৈলো, লাসো আপারক রিচো গে হংক্রাম আদুং চেকসো আংলং আলং চেকসুদো আফাং আংলুম সি কায়তা আমেকে জাং জাং, লাসো আলাম থং আবাং চিনি পামে থং কে ইনুত নক বে চটকালি আলাংলি কে ফুজু কার্লে আসন তা চেপারজান থেক লাপেন এলং আদিম পেন আলং গাপ্রেক আদিম কেচন কাংজার কাপা হেলো থেক আবাংফু, লাসি পারক রিচো আমে কেজাং আহুত থং আবাং ফুজু কার্লে আসন চেপারজান সি জয় জয় পেন চেকসুদো আফাং রানপন লো লাপেন আদুং আন পালে দামলো, আদুং আন গিলে পেন থং আবাং ইহুত সো আপর মুন্থি দিংলো, থং আবাং কোসন সি কাপাথি পোমাপু ইহুৎসো কামুন্থি এসেক পারক রিচো আবাং আমেক প্রাংডাকলো, লাসন আহুত থং আবাং পারক রিচো আকেং ইহং ওয়ান পং আমাত এসামভেদ নাংকে চন কাংজার ডাক ঘিলানি আদুং আন নাংপালে রকলো, লাসো কাংজার আহুত পারক রিচো আবাং চেকসুদো আফাং এসামভেদ ফুপুর সি থং আফান নং জর্দুন লো, লাসো নংকে জর্দুন আহুত থং আচুবি ফোদুন ফ্রি আনলো আকেং ওয়ান পং আজয়নে পারক রিচো কে আফি থিলতলো, থং নক বে জান্তাপুর আরন পিন পো কেমান আজয়নে চোমাং আতুম থং আফান আনিং ইংসাম সে দেলো, আরলো আরলো পেন কেলাং সেলেট আনিং গে জাংজে লাপেন আপ্রাণ কারমুদ জি আফান সি বিদি কাংলিম মাথা দেলো, থং জান্তাপুর রন আপিন পো কেমান আহুত মাইবং গেদো কোসারি আরি চো ইনুত আনক বে দো হালাসো আনক বে কপলি কপলি আরয় বি হি ই আদুং তিরকিম পো আদিম সি গেদো, হালাবাংসো তিরকিম আনক বে আত লাংনো পিক লাপেন আমেক লাংনো পিক তেবক তেরাই গেদো আতুম আফান কাইতা কাচেনেক কাহলো কাপাদো ওয়ের আজক রাত আতুম পেনাং আন আকিসুং ফোনাংলো, হালাসো আহুত চেসং গিরি পো আসুপি নকসাং আরবান জাং বেকু আর জে মে পিক লাপেন আচুং ডিং পিক আর্নিসি লাসো আসোপি আমরেং আরয় লাং গাচিংলু আহুত আচু ইজেং ইংজুই পেট আমাত লাং পন্ডেট বি ই বাতে আমরেং আলাং রয় কেতক আলং তিরকিম আচাকরি চাকর আতুম

লাভনা প্রণালিত লামার্জানালুন কার্জলং বম লাগে আকাশবাণী ডিফু প্যান আদন থুলনাল তোমার্জলং যে জিতেন তেরাং প্যান রবিনা ক্রপি এটম প্যান কেলুন আদন লামতে মাচার প্যান লাভাং সালামতে কিমান লাগে আচার প্যান থে লন্টা কেলাং মে লপেনা নিখাং সাম লাভাং সাফানসি কিপুদাম তটাংটে লাভাং সদন আর্জিক সিনা